0: বাইরা
1: মা দিদি শুনতালি ঢোকা করলুস না
0: কি ভয় এটি রাতে কি না রুদে আঁকি
1: দিদি ভিতরে এলুস না মানে ডর লাই রাখো
0: লবন কি ভয়
1: আজ ঘরমা কই নভাগো মৌকা ছোপেরা তল ঘরকে মাইলা দাইলি ভাগের আগু।